দু জীব লাখ হে লাখ হোভে লাখ বিষ লাখ লাখ গেড়া আখিয়ে এক নাম জগদীশ।